0: কুমারী, পুষ্পাঞ্জলি কুমারী, তারপরে জয়গোপাল বেহরা, কিশোর কুঁকে, শঙ্কর মেহের, রবীন্দ্রনাথ মেহের, পঞ্চানন্দ পঞ্চ বিহার, নাগপাত্র, দীক্ষা গোপাল, বৃষভ গৈর, চিত্রসন পাবার, মনোজ পটেল, সীমাঞ্চল পাবার, ক্ষমাসাগর সাহু,
1: বাপরে,
0: বাবু,
1: লিস্ট
0: আকাশ
1: বহুত লম্বা।
0: সাহু।
1: হ্যাঁ হ্যাঁ, লিস্ট লম্বা আছে নি কে, মনে পকাই পকাই বহুত না কই পারুছন।
0: হ্যাঁ নানি,
1: হ্যাঁ হ্যাঁ,
0: ও
1: ভালো ভালো।
0: নানি, মুই তো জানিতে পারলি নানি, নানি কেবে
1: হ্যাঁ, মোর না সুপ্রীতা নন্দ,
0: নানি,
1: সুপ্রীতা নন্দ।
0: হ্যাঁ নানি, হ্যাঁ নানি, বলে এটা নানি সঙ্গে এটা পয়লা আমি কথা লাগুছি।
1: হ্যাঁ হ্যাঁ, আ মতে বি আজি বহুত খুশি লাগুছে আপন মানকর সঙ্গে কথা লাগি করে।
0: হ্যাঁ নানি, হ্যাঁ নানি,
1: আচ্ছা হো, তাহলে গীতটা শুনমা।
0: হ্যাঁ নানি, জল
1: হ্যাঁ,
0: নানি।
1: নমস্কার নমস্কার, শুনো।

শুনলে সম্বলপুরী গীত, কণ্ঠদান কলে রামচন্দ্র মেহের, উষারাণী বারিক, পঞ্চানন নন্দ আর প্রিয়ম্বদা দাস। গীত রচনা অনুবল বিভার, শিবশঙ্কর প্রধান, অরক্ষিত ধরুয়া, প্রহ্লাদ নায়ক আর বাড়কৃষ্ণ দাস। আকাশবাণী সম্বলপুর শ্রোতাবন্ধু, সময় দিন 11:30 মূল করুচু হিন্দি সিনেমা গীতর কার্যক্রম খোলা ঝরকা। কার্যক্রমের পহলা গীত শুনবে সিনেমা রব নে বনা দি জোড়ি নু, কণ্ঠ দিয়েছেন রূপকুমার রাঠোড়, গীত রচনা জয়দীপ সাহানি, সঙ্গীত নির্দেশনা সলিম সুলেমান। কার্যক্রম থি গীত শুনমা, হলে কথা হামা শ্রোতাবন্ধু, সবুদিন খালি টঙা পয়সার কথা ভাবলে কি পাখে ধন থিলে নাই হুয়ে, মনর ভাবনাটা সবুনু ভল হবার দরকার। গোটে ভল চিন্তা, গোটে ভল বিচার মানুষকে ভল রাস্তা দেখাসি। ভল চিন্তা অছে তো জীবনটা ঝিলমিল করবা, আও ই ভল চিন্তার মহিমাকে জনম দেবার লাগি আসুন শুনমা কার্যক্রমের পহলা গীত সিনেমা রব নে বনা দি জোড়ি না।

শ্রোতা বন্ধু, আমি কার্যক্রমটি কথা হচ্ছে ভল চিন্তা ভাবতে। যেতেবেলে মন খারাপ থিসি, দুনিয়া অন্ধার লাগছে, যেনতা পায়েনথি যেতেবেলে ময়লা জমি যায়সি তো প্যান গুলিয়া হয়ে যায়সি, ময়লা হয়ে যায়সি, সেনতা মনতে খারাপ চিন্তা কি ভাবনা মনকে ময়লা করে দেসি। ভল চিন্তা মন ভিতরে ফুলটে ফুটাসি। মন ভল থিলে যেতে সমস্যা কি অসুবিধা আইলে বি রাস্তা মিলি যায়সি। এই কথা সঙ্গে শুনমা কার্যক্রমর ই গীত সিনেমা মন নু কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ আর অলকা ইয়াগ্নিক, গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা সঞ্জীব দর্শন।

শ্রোতা বন্ধু, ভল বিচার জীবনকে সুন্দর করছে, সেথির লাগি আপন নিজের মনকে সবুবেলে ভল রাখুন, স্বচ্ছ রাখুন, খুশ রহুন, ভল চিন্তা করুন, দেখবে জীবন বঢ়িয়া চালবা। এ কথা সঙ্গে শুনমা কার্যক্রমর শেষ গীত আশিকি টুন, কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল, গীত রচনা সন্দীপ নাথ, সঙ্গীত নির্দেশনা অঙ্কিত তিওয়ারী।

0: শ্রোতাবন্ধু, জীবনের নিজ দেশ ও নিজ নীতি পাই সত্যবাদী হওয়া সবুঠারু বড় ধর্ম, এই ভাবনাকু সম্মান জনাই শুনিবা কার্যক্রমর শেষ গীত দিলজলি কথাচিত্রর কণ্ঠ দিয়েছেন কুমার সানু এবং আদিত্য নারায়ণ। গীতরচনা জাভেদ অখতর, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক।
1: শ্যাম, তুঝে পতা হে তুমারে বাবুজি কো কবি প্যার কা পেগাম ভেজনা হি নহীঁ আয়া।
2: ক্যা কহতি হো শামু কি মা?
1: অর ক্যা, আপকো জব ভি প্যার জতানা হোতা থা হিন্দুস্তান কা ঝন্ডা ভেজ দেতে থে।
2: মা জানতি হো, বাবুজি নে সবসে জাদা প্যার কিসসে কিয়া হে? ইস মুলক সে, ইস দেশ সে।

0: আরাধ্য দেবতার নাদুদ ধরম বেলাছিলেন পূজা কামদাম এবং নিজর নিজর তার মানে যেন গোত্র গুঠিয়াছিলি এমে পিতৃধিয়নটা বাড়কা পূজা দুন বিভিন্ন প্রকার যেন বড় গুঠিয়াতলাম এম নাইগা পূজা বি কামদাম জঙ্গল উলাদিন কামদাম এম বিভিন্ন প্রকার এমে তার মানে পূজা আর্ধনান প্রকৃতি মিয়া এম কামদামু ইদ মানালি এমে পরম্পরা দুন।
1: আচ্ছা হলে আরুণটা কথা যে ইর যেতেবেলে বারচার আউ ইয়া ফয়লারার আউ রালনার তো ধীরে ধীরে তাম নামে জীবন জীবিকা বন আকে হওয়া গে লাগান কিছু তো ওটা ধন্দা কামত কিছু ওটা নালখুনটা কামত হলে নাম উজ্জ্বল তক করছি হলে নামে এই কুণার গে প্রকৃত মৌলিন্তি এন্দির এন্দির তামে কৌলিক বৃত্তি যদি নাম বোধ তাম এন্দের কামালিয়ার চাল রালিয়ার একান একানে চাল রালিয়ার
0: নিশ্চিত হারে পহলে তাই এর জঙ্গল নু রালিয়ার জঙ্গল নু এন্দের ঘে তাঙ্গে প্রমাণ বিয়াতিলি নামে যেন নায়গা পূজা কামালদাত আদিন ভাকা নাদুন পূজা কামনার আসান ভাকা নাদুন এদের পূজা কামনার যেতেবেলে জঙ্গল তরনার হেনা মানু ডাড়া গুঠিন বাসনার চিনার অলিকাই দুন সাঙ্গে সাঙ্গে তার মানে আর নাদু ঘে এতক অন্টা মহতর আচা আর অলিকাই সাঙ্গে সাঙ্গে এবং আসান চাষ কামনার বিভিন্ন প্রকার তার মানে যেন বালনার গুর্জি মাড়িয়া করি এনে করি চাষ কামালিয়ার এবং আকুন্তা আধুনিক পরম্পরা বার্চা দিন সাফার চাষ কৃষি মিয়ার আচার হেসু মিয়ার আচার হেসু চাষ কামালার এবং ধীরে ধীরে আকুন এরা খাতারালি হাত দু বছর বি টিকে শিক্ষিত মানজারিন পাট পটর পাটচারিন এবং চাকরি বাকরি বি কামালনার কিছু
1: ধীরে ধীরে সময়া পরিবর্তন মানালি আর পরিবর্তন গে ধারানু
0: আজ্ঞা
1: তা আমি পরিবর্তন মানতে মানালার হলে নামে যেন ইতিহাস বন্ধা নিশ্চিত ভাবে আহনা কথা আজকে লাগা নিমেন্তি মেনাল দান যে
0: বড়িয়া বড়িয়া
1: হাত দু বছর রাতলার কান আমি যেন ভাই ভনী রাতলার কি আহর চাপা দিগি তা আরুনটা কথা যে ইর বারচার ইনে চাষ নাঞ্জার হলে প্রকৃতি তামে তাম পারম্পরিক যদি অন্না মোহনাবন বধ যাহা মৌলিন্তির আচা আর আকুন তো ধীরে ধীরে বাড়ালি আর ধীরে ধীরে পরিবর্তন মানালি পরিবর্তন তো মানো বাকি পহেলা নামে ই কুণা জাতি আর এদের এদের অনালিয়ার মহালিয়ার একানে তামে পিনন উড়ন একানে রাচা ইদগে কিছু তথ্য হনে আতলি কে পাঁচ কি
0: তথ্য তা নিশ্চিত ভাবে আতলি তেঙ্গাল কান হন নাম প্রকৃতি মিয়া কুণার বিশেষ নির্ভর কামনা এবং আকুন যেন নাম প্যান্ট কুর্তা আত্মাল্লাত কা চিড়া আত্মাল্লাত আ সময় নু আ সবু মাল্লা রানা তামে জঙ্গল নু তা বাস কামালিয়ার পশু পক্ষী শিকার কামালিয়ার কিছু কিছু আড্ডানু হো তার মানে মাড়িয়া ফাড়িয়া কুড়ি কামালিয়ার আন্না হিসাব নু আর চালালিয়ার বিশেষ করে তাম জঙ্গল মিয়া নির্ভর কামালিয়ার আর নামে নাদুন মিয়ার কুণার গে নাদুন সাফাত জঙ্গল পর্যবেশিত সাফাত
1: তা ইনে হেকরি নামে প্রকৃতি সঙ্গে সম্পর্ক আতিলি আকুন ভি আতিলি আর নামে ওটা কর্তব্য মান্না কথা যে প্রকৃতি সঙ্গে নামে যে সম্পর্ক আতিলি আ সম্পর্ক বন ঠিক হিসাব নাম সন্তুলিত কামি করি ইয়ত হলে শেষে আর ওটা কথা নিমতেঙ্গর যে নামে যে ভবিষ্যৎ বংশ ধর বারালনার গুঠি আর নামে ইতিহাস বন আহনা ইয় জরুরি বলি করি নাম ভাবত এদের বর ই বাবদে
0: নিশ্চিতভাবে ভাষা মানালি ওটা সমাজটা সাফার এদিন বারকা জিনিস ভাষা যদি উজ্জিয়া আর সমানতা সংস্কৃতি বি উজ্জ আর সমানতা পরম্পরা বি উজ্জ এদের ঘে ভাষা যদি বুড়া কেরা নামে পরিচয় বি বুড়ো কদন তেণু তার মানে উজনা রানা নিহাতি জরুরি দিন এদের ঘে ইদান যদি নাম বুড়ো ক নামে ভবিষ্যৎ বংশধর আর নাম একা নাদুন পূজা কামদাত একা এদের কামদাত ইদান আরু আহা পল্লর তেণু যা হোক ধন্যবাদ জন আকাশবাণী সম্বলপুর ই যে কার্যক্রম অচিকিছি বড়িয়া কার্যক্রম এম বহুত সময় নু চিন্তা প্রকট কামদাম যে মানলা ইন্না ভাষাত বুড়ার কালি কিন্তু কুণার গেতান আমি লিখিত কিছু মানলা দিন সাফাত মানালি বয়োজ্যেষ্ঠ আলার গুঠা যাহা তেঙ্গেনার আদিন মেনা মেনা করি ঈদ কার্যক্রম ই কাতলি এখন কিছু কিছু আড্ডা নু রিসার্চ কামানলার তেণু নিশ্চিত ভাবে ইন্না যেন কার্যক্রম হচ্ছে কেন বহুত বড়িয়া কার্যক্রম ই কার্যক্রম এসকে আগলি আহরি সুন্দর মান বহুল ভাবে মান এবং কুণার গে যেন ভাষা সংস্কৃতি এসকে উজ্জ্বলর ইদিকে লাগান আকাশবাণী সম্বলপুর ধন্যবাদ ধন্যবাদ
1: আকাশবাণী সম্বলপুর তার্তি ভিল নিম বার্চকার আর ইন্না নামে কুণার গে যেন ইতিহাস আতলি আবদ নামে সামাজিক চালি চলনি নামে জীবনধারা বন আগলি হোনা গে লাগান একানে প্রভাব চিচকিছি আর নামে যেন ভবিষ্যৎ পিঢ়ির যেন বাড়ালনার

নাম জেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহলে দুনিয়াত কেতে কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানত আর একা বোধ নামে নিজর পরিচয় দু নিজর অস্মিতা দু নিজর সম্প্রদায়গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়ত হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গে ইন্না বিপত্তি খাতির কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবুনু একন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কা হেক্ষা কা নামে একা বাকেন বি নামে শরীর বড় যদি অসুবিধানু খাতরা হলে আদকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েত কামদাত আর ভল মানন কত বুলিকি নাম চিন্তা কামদাত হলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু ভি যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকি নাম আদান সালখাঙ্গত আ জিনিস বন ভাবনা কথা আন্য এরথ হলে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতল দাঁত নাম যদি সুস্থ সবল আতল দাঁত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে আমি হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জাকা জাতলি জিতে সান কত বারত আর সমাজ নু ঠিক হিসাবু চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে নাম যদি আকুন্তা এই বৈজ্ঞানিক যুগকে যাহা পদ্ধতি আতিলি আদান যদি নাম গ্রহণ মা কামত হলে নামা হি অসুবিধা মান তেঙ্গনা কথা যে নামে শরীরন্তা হান্নু যৌড়েদ বাড়িটে সম্পত্তি হান্নু যদি মাল্লা দিন হলে নামে শরীর বোধ ও কামি হিকরি রক তা হান্নু যেনতা ভল র আদগি লাগান ভি ধ্যান চিনা কথা আর পারম্পরিক যেন বিশ্বাস আতলি আদান ছাড়িকি নামে হান্নু গে চেকআপ কামানা কথা ঠিক আতলি কামাল্লা আদান হানা কথা এদের গে আকুন ভিন ভিন চিকিৎসা পদ্ধতি বার্চা দিন নাম যদি পাছিলি রত কথ হলে ই প্রকার যেন অমূল্য সম্পদ নামে আতলি হান্নু জোড়ে আদাদ নষ্ট মান্না সম্ভাবনা আতলি তা হেলা একলা হিমা কামনা কথা যেতেবেলে বি কিছু অসুবিধা মানালি ডাক্তার আজ্ঞাগারগে চাহানু কানা কথা আর নিজের সমস্যা বন তেঙ্গনা কথা তা ইসবু জিনিসগে সচেতনতা একানে মানত আর নাম আহাঙ্গত আদগে লাগান সরকার ভি ভিন ভিন ব্যবস্থা কামচ কিছি আবন নাম যদি আহ থালে নাম নামাগে লাগান আদান ব্যবহার কামাঙ্গত আও নিজে ঠিক হিসামু রাঙ্গত।

0: আচ্ছা, কেনতা অছন আপন?
1: ভাল আছে না নি? আপন কেনা আছন?
0: ভাল আছে। আউ আজি বর্ষা বর্ষা হইছে
1: আমার
0: আরে।
1: আড়ে তো হেগলা বলে আপনকর আড়ে বর্ষা বর্ষি হেলা ন কিছু
0: হ হ আজি
1: কথা
0: হইছে সকালু বেলে পাগ বেশ ঠান্ডা আছে নি কে?
1: হ্যাঁ নেই আমার থানে খরা হেগলা ন বাকি যে ঠান্ডা ঠান্ডা লাগুছে।
0: হ হ টিকে বর্ষার প্রভাব তো রহবা নি কে?
1: হ্যাঁ এত্র আমার আকাশবাণী সূচনা দৌছে যে ওর 3 দিন পরে আমার ওড়িশাকে মৌসুমি পৌঁছি যা বলছে।
0: হ্যাঁ ঠিক
1: পৌঁছি যদি
0: কথা।
1: যা বলে চাষবাস বিল লোকঙ্কর আগে যা
0: হ্যাঁ হ্যাঁ
1: বিল টিকে লাভা ভাল লাভা নানি।
0: হ্যাঁ হ্যাঁ বেলে আকাশবাণী ভাল করে শুনুছ নি কে রেডিও সবুলে?
1: মুই তো নিয়মিত শ্রোতা সববেলে শুনুছে
0: হ্যাঁ
1: নানি।
0: হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। আও আজি কাই কি তো শুনবে?
1: আর যোগা হাতরে পঘার
0: হ্যাঁ
1: রোগার সগড়ি রে কনিয়া।
0: আচ্ছা, বেলে গীতটাকে গাইছন এটা অজিজ মুন্না, গীত রচনা দেবদাস ছোটরায় ও সঙ্গীত অক্ষয় মহান্তি এই গীতটার।
1: হ্যাঁ
0: আও কাকে ডেডিকেট করবে গীতটা?
1: হ্যাঁ হ্যাঁ ডেডিকেট টিকে করমা ভাই মান কর না আমার যে শ্রোতা বন্ধু ভাই মানে অচন নিয়মিত শ্রোতা মানে
0: হ্যাঁ হ্যাঁ
1: মুরলী মেহের উপেন্দ্র সোনা দেবরাজ মেহের সেবারাম মেহের রবীন্দ্রনাথ মেহের পঞ্চবিহার দা সুবল সাহু চৈতন্য পটেল করণ সানি সাহু লক্ষ্মীনারায়ণ বাগ চিত্রসেন সবর মনোজ পটেল নাগু পাত্র হরেশ পড়ুয়া নারায়ণ মেহের লিঙ্গরাজ মেহের সত্যভামা মেহের শঙ্কর মেহের রাধাকান্ত ভোই যোগপাল বেহরা কিশোর কটার লোকনাথ সাহু লোকনাথ প্রধান আনন্দ মেহের এই সমস্তে মিশি করে এই গীতটা শুনবা নানি।
0: আচ্ছা, ও ঘরে সবু ভাল তো?
1: হ্যাঁ সবু ভাল আছে নানি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে শুনবা গীতটা।
1: হ্যাঁ নানি
0: হো নমস্কার। হ্যাঁ
1: নমস্কার।

0: हेलो।
1: हेलो
0: हाँ, के
1: हेलो,
0: कोतले?
1: आ गया। नमस्कार,
0: नमस्कार, के कोतले?
1: मुई सुबोल कुमार साहू कोतली, ग्राम पोस्ट पौन के बीजेपुर जिला बोरगोत। नानी केंदा अछन? नानी
0: भल भल भल अच्छा। आपण माने केनता अछन?
1: आमे भी एकदम मोर एकदम बढ़िया अछू नानी, आउ कार्यक्रम माने भल लागछे। आज आपनकर साथे पहला कथा लाइकरी भी मते बहुत खुशी लागछे नानी।
0: मते भी बहुत खुशी लागला। केन कथा चित्रर गीत सुनबे कोन तो?
1: আজি গোপ হলে বি সতর দিয়ে দেবে নানি, এ বনর ছাই গীতটা গেছন অমিত কুমার আর সুমন কল্যাণপুর।
0: আচ্ছা, তাহলে গীতটা শুনমা।
1: হ্যাঁ নানি।
0: আচ্ছা
1: আর নানি, মোর গোটে আমার শ্রোতা ভাই, মোর দাদা ভাউজ লিঙ্গরাজ মেয়ের রেমন্দার আর ভাউজ সত্যভাম মেয়ের সেমানে লাইন দিয়ে টিকে কথা লাগ।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ নিশ্চয়।
2: হ্যালো
0: হ্যালো, নমস্কার।
2: নমস্কার নানি, মুই রেমন্ডার সত্যভাম মেয়ের কোছে।
0: আচ্ছা নমস্কার, কেনতা অছন আপন?
2: ভাল আছো নানি?
0: আচ্ছা, আজ গীত শুনবার লাগি ইচ্ছা করিছন নি কে? আচ্ছা হো, তাহলে গীতটা শুনমা। হ্যাঁ, কাণা করবে, শ্রোতা বহুত অছেন না, সমস্তঙ্কর অনুরোধ রক্ষা করবার লাগি পড়ুছে। আজি তো লাগলা। আচ্ছা আচ্ছা, তাহলে আপন বি কথা হলে বলে খুশি লাগলা, মতে বি এটা জানি করে খুশি লাগলা কি আপন মানে সবুবেলে চেষ্টা করুছেন ফোন লগাবার লাগি। হেটা তো কহি নেবে কেতলে ফোনর কেনতা মানে সুবিধা যে লাইন বি ডিস্টার্ব রহলে নাই লাগে। তাহলে গীতটা আমি শুনু।

0: শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়েছে। তেমনি কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে আগেই চলছে এ বিষয়ে আসন্তু পচারি বুঝিবা।
1: নমস্কার ম্যাডাম, না হলে পুতুলি জেনা স্বচ্ছ সাথী ওয়ান নম্বর ন জগন্নাথপুর।
2: ভৌণী, আম এই কেন্দুঝর মুনিসিপালিটি বর্তমান স্বচ্ছতা কার্যক্রম বা সফেই কার্যক্রম কেমতি ভাবে চলছে?
1: সফেই কার্যক্রম ম্যাডাম যা ছিল আগরু এবে বহুত টিকে ভালো চলছে। প্রত্যেক দিন আমার রাস্তা মেন রোড ঝাড়ু করা হচ্ছে, গলিকন্দি বি সব আমার ঝাড়ু করা যাচ্ছে, ড্রেন ক্লিনিং রয়েছে, বুস্কটিং রয়েছে, যৌ জায়গার ব্লকেজ রে পানি যা আসা করিপার পানি নিষ্কাশন কেমতি ভালো ভাবে হয়ে পড়ব তার মধ্যে ব্যবস্থা করুছু। তার সহিত প্রত্যেক ওয়ার্ডর যে ড্রেন রয়েছে সেটার ব্লিচিং পকা যাচ্ছে, আউ মশা তেল বি পকা যাচ্ছে। প্রত্যেক সপ্তাহের থেকে মশা ধূয়া বি আমার কলোনি মানকরে রাস্তার এমতি গাড়ি বুলুছি। আমার কাম হল একচুয়ালি সেগ্রিগেশন, আমি প্রত্যেক ঘর ভিজিট করছু, লোককে বুঝাউছু অলগা অলগা ওদা শুখলা সব অলিয়া আমার দেওয়া পাই লোক মানে দৌঁচান্তি। আমি ম্যাডাম প্রত্যেক দোকান সব ভিজিট করছু, পলিথিন বন্ধ বি আমি করছু, তো যৌটি বি আমার সোল সব চৌপতি লোক মানে খাওছেন সেটি বি আমি বারণ করছু। চা স্টলে আমি যাইকি সেটি বি আমার সচেতন করা হয়েছে, সেটি কাচ গ্লাস বি আমি ইউজ করিয়া পাই লোক মানুকে কইছু। প্রত্যেক দোকান আমি যাইকি ভিজিট করি, ডাস্টবিন বি দেখুছু, দুইটা লেখা ডাস্টবিন সেমানকে কোয়া হয়েছে রাস্তার ন পকাইকি ডাস্টবিন রে পকাইয়া পাই, দোকান পাই স্বতন্ত্র রাত্রি বি গাড়ি বি বুলাউছু। দোকান ভাই মানে তো আগরু যাহা সচেতন নথিলে এবে ইয়ে সচেতন হয়ে গলে কথা মানিকি, সেমানে পত্র চৌপতি বি ইউজ করছেন, ডাস্টবিন বি সমস্ত রাখিলে, রাত্রে যে গাড়ি বুলুছে গাড়ি বি সমস্ত অলিয়া বি পকাউছেন।
2: বিভিন্ন কাম পাই লোক মার্কেট উপরকে আসুছেন, তো এতিপাই আমার শৌচালয়ের ব্যবস্থা কেমতি কোন রহিছে?
1: আজ্ঞা রয়েছে ম্যাডাম, দুই প্রকার শৌচালয় আমি রাখিছু, যেহেতু লোক টাউন উপরে বেশি যা আসা করছেন সেই স্বতন্ত্র আমার গোটে পব্লিক শৌচালয় রয়েছে। আউ বস্তি ভিতরে ম্যাডাম আমার গোষ্ঠী শৌচালয় বি রয়েছে, টয়লেট তো সবু লোকের অছি আজ কাম কার্যের কি কোণ গ্যাদরিং, যেহেতু টাউন রয়েছে জায়গার অভাব রয়েছে, তো সেইপাই গোষ্ঠী শৌচালয় মধ্যে আমার রয়েছে বস্তি ভিতরে।
2: তার পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে আপনার মানে কেমতি কোন ধ্যান দৌছেন?
1: সেসব ম্যাডাম আমার এসএজি মানুষ সব হ্যান্ডওভার করা হয়েছে, এসএজি মানে তার দায়িত্ব নৌছেন, প্রত্যেক দিন সেটা সে ক্লিন করছেন, তাহলে ম্যাডাম আমি সব ভিজিট করছ।
2: এইটি তো আমার জন স্বচ্ছ কর্মচারী ভৌণী অনেক, তাঁর সহ টিকি কথা হচ্ছ কেমতি কোণ সে যাই ফিল্ড উপরে কাম করছেন?
3: আজ্ঞা নমস্কার।
2: নমস্কার,
3: মো নাম সুস্মিতা মুখী, ওয়ার্ড নম্বর 11 কাম করে। আমি প্রত্যেক দিন সকাল 5টা-5:30 ভিতরে আসিকা প্রথমে এনএস ঝাড়ু করু, ড্রেন উপর তলু পুরা ঝাড়ু সফা সুতর করিকা, তারপরে আম ম্যাডাম মানে কুহতি যে আজ কেউ গড়ি কেউ এরিয়া ঝাড়ু হব, কি আমি সেই এরিয়া বি ঝাড়ু করিকা, যৌ যৌ কমপ্লেন বি থাকে কেতবে কেমতি সেগুলা বি সব ম্যাডাম কহতি আমি সব ক্লিন করু যাই।
2: তো আপনি এইসব কাম যেতবে করতে এমনি ভাই কেবে মনে আসে না এত অপরিষ্কার কাম সবুলে অলিয়া আবর্জনা পড়ুছে, এগুলা সবুলে কি করব এই কাম ছাড়িদেবি?
3: না ম্যাডাম, ভাবিকি বাহারিছি যে কিছু স্বচ্ছ করবি, তাহলে সেটা ভাবিবি কাহিকি যে এত অলিয়া কাম করবি নি, সেটা কেবে মনে আসবি না যে এমতি কাম করবি নি, সেটা খুশি রে আমি করু, যেটা কি লোক স্বচ্ছতার রহবে, রোগ কাহাকু কিছু ন হব।
4: মো নাম হচ্ছে বিজয়লক্ষ্মী নায়ক, মো 11 নম্বর ওয়ার্ড স্বচ্ছ সাথী ভাবে কাম করছি। মো ওয়ার্ডে 14টা মানে গলি আছে, সবু দিন তো হয়ে পারি সবু গলি, সেই আমি তাঁকে মানে কহা পড়ে যে আজ মেন রোড সরলা পরে এই দুইটা গলি ঝাড়ু করবে, মানে সেই দুইটা গলি করে দিকে, আর ড্রেন বি 14টা অ মুনিসিপালিটি দুইজন ওয়ার্কর ডেলি দিকে আমি, যৌ ড্রেন গুড়া বেশি মানে ময়লা হয়ে যাই থাকে মানে রোটেট হুয়ে, যেমনি আজ দুইটা ড্রেন হল কালি দুইটা ড্রেন হল, এমনি হয়ে সবুদিন দুই দুইটা ড্রেন সফা করা যায়। সকাল পাহলে মানে আমার গোটে দায়িত্ব সেটা যে কেমতি মেন রোডটা সফা হব, জিম গোটে অছি, জিমটা সফা সকাল ন করলে পড়ে আসেন সমস্ত এক্সারসাইজ করিয়া পাই, সকাল বাহারিকে আমি আগে লোক মানে কোঠি অলিয়া পকাউছেন, কোঠি রহি যাচ্ছি অলিয়া ট্রাক্টর নেই নি, আমি ফোন করিকি কহি দৌছি যে না এইটি অলিয়া রহি যাইছি কি এইটি লোক মানে পকাই দিয়েছেন উঠাই দিয়ন্তু, তারপরে ঘর ঘর কেউ আমার স্বচ্ছ সেভারি যাচ্ছি যেত পারুছু, আমি দিনক 10টা-20টা ঘর ভিজিট করছু যে ওদা শুখিলা অলগা দিয়ন্তু, বাহারে পকাতুনি, নিজে সুস্থ রুহন্তু, সমস্ত সুস্থ রহবা পাই দিয়ন্তু।
1: আমার মুনিসিপালিটি তরফরু যৌ অলিয়া সব ঘর ঘর যাচ্ছি তাপাই ব্যবস্থা সব করা যাইছি, আমার অনেক সুপরভাইজর ম্যাডাম সেই বিষয়ে কহবে।
5: নমস্কার ম্যাডাম, মো নাম তমসা লাইক, ম্যাডাম আমার টোটাল 16টা গাড়ি চালুছি স্বচ্ছ সবারি, আমার দুইটা এমসিসি এমআরএফ ওয়েল সেন্টর 1 ওয়েল সেন্টর 2, গোটে অছি ব্রাহ্মণী গাঁরে ଆଉ ଗୋଟେ ଅଛି ଆମର ଓଲ୍ଡ ଟାଉନ ରେ, ସବୁ ଘର ଘର କାକୁ ହାଇଛି ଓଦା ଶୁଖିଲେ ଅଲଗା ଅଲଗା କରି ଦିଅନ୍ତୁ, ତ ସେଇ ହିସାବରେ ଆମର 8ଟା ଗାଡି ଏପଟେ ଯାଏ 8ଟା ଗାଡି ସେପଟେ ଯାଏ। ଆଉ ସେଠି ଆମର ଏସଏଚଜି ମା ମାନେ ସବୁ ଅଛନ୍ତି, ନିଜଗଡ଼ ରେ ଆମର 2ଟା ଏସଏଚଜି ଗ୍ରୁପ କାମ କରୁଛନ୍ତି, ଆଉ ବ୍ରାହ୍ମଣୀ ଗାଁରେ 3ଟା। ତ ଏଠୁ ଗାଡି ଗଲା ପରେ ଏମଆରଏଫ ନେ ହେଲା ଆମର ଯୋଉଠି ଶୁଖିଲା ଜିନିଷ ଗୁଡା ଦିଆ ହୁଏ, ତ ଶୁଖିଲା ଜିନିଷକୁ ସେମାନେ ଫେର ଅଲଗା ଅଲଗା କରନ୍ତି, ପ୍ଲାଷ୍ଟିକ ବୋତଲ ଅଲଗା କରନ୍ତି, କାଚ କାଗଜ ଏଗୁଡା ସବୁ ବାଛିକି ଅଲଗା ଅଲଗା ଆମର ଘର କରାହେଇଛି, ସେ ଭିତରେ ସବୁ ରଖାହୁଏ, କବାଡ଼ିଆ ସବୁ ତାକୁ ନେଇକି ଯାଆନ୍ତି। ଓଦା ମାଲ ପାଇଁ ମ୍ୟାଡମ ଆମର ମେସିନ ଲାଗିଛି, ତାକୁ ଆମର ସବୁ କଟା ହୁଏ, ଆମର କୁଣ୍ଡ ଅଛି, ସେ କୁଣ୍ଡରେ ପ୍ରଥମେ ଗୋବର ଲିପା ହୁଏ, ଗୋଟେ ଲେୟାର ଆମର ସେ ଓଦା ମାଲ ପଡେ, ତାପରେ ଆମର ଗୋଟେ ସଲ୍ୟୁସନ ତିଆରି ହୁଏ ମ୍ୟାଡମ, ଯୋଉଟା କି ଆମେ ଇଏମ୍ ସଲ୍ୟୁସନ କହୁଛୁ, ଆମର ଦହି ଆଉ ଗୁଡରେ ତାକୁ ଆମର ସେ କୁଣ୍ଡ ଭିତରେ ପକା ହୁଏ, ସେ 45 ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ କୁଣ୍ଡରେ ରୁହେ। ତାପରେ ସେ ତାକୁ ଆମ ଏସଏଚଜି ମା ମାନେ ବାହାର କରିକି ଶୁଖାନ୍ତି ଖରାରେ, ତାପରେ ତାକୁ ଆମର ଖତ ପ୍ରସ୍ତୁତ ହୁଏ, ସେଠି ବି ଆମର କିଛି ରେଭିନ୍ୟୁ ଜେନେରେଟ ହଉଛି କେଉଁଝରଗଡ଼ ମ୍ୟୁନିସିପାଲିଟି ପାଇଁ। ତା ସହିତ ଆମର ଯୋଉ ମା ମାନେ କାମ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ଦରମା ହିସାବରେ ଦିଆ ହଉଛି, ସେମାନେ ବି ଆର୍ଥିକ ସ୍ୱାବଲମ୍ବୀ ହେଇପାରିଛନ୍ତି। ସ୍ୱଚ୍ଛ ଭାରତ ଅଭିଯାନକୁ ବି ମଧ୍ୟ ଆମେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଜଣାଉଛୁ, ଯୋଉଥିପାଇଁ କି ବହୁତ ସାରା ଲେଡିଜ ସେଠି ଏନଗେଜ ହେଇକି ଅଛନ୍ତି।
6: ପୁତୁଲି ଜେନା, ସ୍ୱଚ୍ଛତା ବିଷୟରେ ସମାଜ ଗୁଡେ ବାର୍ତ୍ତା ରହିଛି ମୋର।

0: 뭐니?
1: 머리 벌어 지옥물이 있어. 근데 이저거 밑길 걸어놔.
0: 뭐니?
1: 못하면 그걸 때 받아서 부르소만의 거리. 머리 부대아래 사나도 이길. 근데 너네? 너네 개배할래 모비살이 진짜 거리죠?
0: 뭐니? 뭐 거다리게 소리가?
1: 아직 무토머리 끼칠 거다 소리비나. 아직 버전도 도머로 서부 거다 많이 들이. 도머 오빠리 버려서 거리 들이. 아, 너네? 너네 머리 설거해서 거리 받고 잡히나?
0: 뭐니?
1: 아키를 가나? 도메 백가나? 도모그 자키리 걸까? 에이티파이? 에이티파이 도메 개발 못했네. 도머로 니저로 보니고 못해 비키리 거리 대바라.
0: 뭐니?
1: 도모파이 도머로 자키리를 물려? 아무로 마나 마흡사를 못해 뱃지. 에이야나 도머로 아저씨?
0: 뭐니? 머니 please, please 산토 해줘.
1: 산토 해주비? 가이기. 뭐때 걸 빠글어 볼래 바비자. 무 빠글어 누해. 두매 해 뭐때 빠글어 거리게 해줘.
0: 머니.
1: 집간 거쳐 가이기. 자, 무 두말 바비자 해라 보니 개매매 대치만 붙자 해나. 개매매 누해.
0: 이거다 너네 거기서 머니.
1: 하. 무 머니가 갔다 거우지. 두매 산토 벌어. 못하먹고 그러나 거르지. 아, 못하먹고 그러나 거르지.
0: 너네 못해 뭘 고쳐줘 머니. 뭐 사토 거르는 게 못하먹고 사귀는 게 어디서 불었다는 걸 거리리. 뭐 허풀이 몇 사스 거라 머니. 뭐 허풀이 몇 사스 거라. 뭐 뭘 번지고 났어요 지금. 뭐 더먹고 자리 미니가 없으면 뭐 더먹고 자리 미니.
2: 머힘부어 두메 자니쳐 제 세마는 거 문달에 끼치 나이 칼리 고벌 어치 고벌.
3: 아빠는 ठीक 걸쳤디 까까. 세마는거 부디 안투레 해바우치. 간다 우퍼레 누.
2: 사바스. 럽티 멤버코 세마네 진히 난티. 모테 컨타 द्वारा컨타 बाहर करी आसे.
3: 세마는코 शिक्षा मिलबाउची. 바घर लांजोकु कानो पई व्यवहार करा जाय नै. कम पखरे एतिकि तो जानि जिवे. 멤버 까까. ओटे कथा पचेरिबे.
2: पचारो कोन पचेरिबार छि.
3: 까까. 아지 যে আবেদন পত্র মু আপনক পাকু আনিছি তা সঙ্গে থলি মধ্যে আছে কিন্তু গোটাই কথা মু বুঝি পারিল নে আজি কি দুই অড়াই বর্ষ বিতি গলা কিন্তু এ পর্যন্ত কাহারি জনক মধ্যে চাকরি মিললা নাহি চাকরি মিলবার কিছি আশা অছি কি নাহি
2: কাহি কি মো উপরে কোন ভরসা নাই
3: ভরসা তো অছি কিন্তু
2: কিন্তু কোন
3: দেখুন তো কাকা মহাশয় এই লোকে জমি বাড়ি বিক্রি করে পয়সা দেউছন্তি চাকরি পাই যদি জনকর চাকরি হয়ে যাই থান্তা তো মোর ধন্দা খুব চালি থান্তা কিন্তু এবে লোকঙ্ক ঠারু গালি খাইবাকু পড়ুচি আউ দিন আসিব মাড় মধ্যে খাইবাকু পড়ি পারে মু গাঁ বালাঙ্কু মুহ দেখাই পারিবি নাই
2: তেবে মতে কোন করিবাকু হেব
3: মানি আপন কইবাকু কোন চাউচন্তি মু আউ কেতে সময় পর্যন্ত মিছ কই চালিথিবি
4: ঠক তলা লোক কাটিলে ধুয়ে দে বলি মুপাই
3: এ তু বেছি আছি মু তোতে ছাড়িবি
2: কাহি কি মনে হেউছি তু রাগি যাইছু
3: আ মু রাগিছি মতে ইহার না না বাবা দিন কো মুডা দরকার তব দিন কো ছাড়িবি গোটাই পতে গা বালা কো ঠকছ অন্য পতে মনিকা কো মোট অলগা কথা তু মনিকা কো চাকরি দেবা কথা কইতিলু না কইতিলি কি তু এতে কি মাত্র কথা পচিরবা পই এমিতি ধস হই আসিবার কোন দরকার থিলা পচেত আও তা বাপক কর চিকিৎসা করিবা পই মন্ত্রী মহোদয় কথার পয়সা নবার মিথ্যা প্রতিশ্রুতি দেইতিলু না ক করিলু কি নাই
5: আরে যা যা তার চেহারা দেখি কি পয়সা দেব
3: তু তু মিছ প্রতিশ্রুতি কাহি কি দেলু টকা ভাজ মেম্বর কাকা লাগুছি ইয়ে মতে ধমক দউছি
2: চল এই চল বাহার বিদল
3: আরে কাইকে বিজা ঘরে এমিতি কথা লাচা লাগুছে না কো
2: তোতে ଏଠାରେ ବାହାରି ଯିବା ପାଇଁ କହିଲି ନା,
5: ଯାଉଛୁ କି ନାହିଁ? ନଗଲେ କ'ଣ କରିବ? କ'ଣ କରିବା? ଆରେ କରିବାକୁ ଆଉ କ'ଣ ବାକି ରଖିଛି କହିବା? ତମେମାନେ ମୋତେ ଠକିଲ, ମନ୍ତ୍ରୀଙ୍କ ପାଖକୁ ନେଇଯିବାର ଛଳନା କରି ମନିକାକୁ ମୋଠୁ ଅଲଗା କଲ। କୋଉଠୁକୁ ନେଇଥିଲ ମନିକାକୁ? କହ, କଲ୍ୟାଣ କରୁଛ ନୁହେଁ?
3: ଦେଖ ନା, ସେ ମୋତେ ଓକିଲଙ୍କ ପରି ଡରଉଛି, ଧମକଉଛି, କିଛି ତ କରନ୍ତୁ।
5: କହୁନୁ କହୁନୁ କାହିଁକି? କୋଉଠୁକୁ ନେଇଯାଇଥିଲୁ, ନେଇଯାଇଥିଲୁ କି ନାହିଁ? କହ, ଜବାବ ଦେ। କହୁନୁ କାହିଁକି, ଜବାବ ଦେ।
6: ହ୍ୟାଲୋ ହ୍ୟାଲୋ, ପୋଲିସ ଷ୍ଟେସନ?
2: ଯଦି ପଇସା ନ ଦେଉ ତେବେ ତୁମକୁ ଗୁଳି କରି ଉଡ଼ାଇ ଦେବି। ଆଜ୍ଞା ଆଜ୍ଞା, ବର୍ତ୍ତମାନ ଚାଲି ଆସନ୍ତୁ। ରାମଲାଲ, ମଧୁ, ଆରେ କୁଆଡ଼େ ଧରିଗଲ ସମସ୍ତେ? ଶୀଘ୍ର ଆସ, ଥର ତାକୁ ବନ୍ଦୀ କଚାରି ଦିଅ।

0: মানিক ভাই, মানিক ভাই,
1: মনি, তুমি আসি যাইছ, আস, মো পাখকু আস, তুমি তুমি মতো ঘৃণা করছ না, শুন, মো উপরে বিশ্বাস কর, মু তব সাঙ্গে কেবে হলে প্রতারণা করি না মনে, মো স্বার্থপর নুহে,
0: প্লিজ মালিক ভাই, তোমার দেহ ভালো না, তুমি বিশ্রাম কর,
1: তুমি তুমি বোধে মতে ফুল বুঝেছ, আতঙ্কবাদী নুহে নুহে মনে, এই রথি মেম্বর মহিম জানি শুনে মতে আত্মপ্রতি বলে দিচ্ছে, মো পয়সা পাই তাঙ্ক উপরে কৌশি দাবি করিনি, মতে মতে বিশ্বাস কর, বিশ্বাস কর মানে,
0: জানিথিলি মু জানিথিলি যে তুমি এপরি করিপারিব না, যেদিন ঠার তুম বিরুদ্ধ কহবাক লাগিল সেতবে সেতবে মোর হৃদয় কোহলা।